0: তার ত্রাজু তলিয়ে নেমে সুদর হয়ে অপরাধী দুনা নেমে জোহান্তা মির্গা হে শিষ্ণবায় কাথি যায় জাগতে কুসুদে যাহে
1: পড় পুস্তক সন্ধ্যা।